0: হাড় বেগ মন্ত্রণা দুহাজার তিরাশি সাল জেঠ এগারো বার গতি সুলু দুপুর্ণ নগরপালিকা দশ কিমিলমা নির্মাণ করেছে ওরগেন সুরিং গুম্বা তথা সেবা কেন্দ্র শ্রদ্ধে ধর্ম গুরু টুলকু পেমা থরসিং রিম্পোসে যুবাঠ রাপনি প্রাণ প্রতিষ্ঠা ঝিনসা পূজা মানিক অভিষেক ওয়াং হুলে ভয়কুড়া আমা বুবা দাজু ভাই দিদি বহিনী লগায়ত ইষ্টমিত্র সম্পূর্ণমা জানকারীকে লাগি এসএই সূচনা মারফত হার্দিক অনুরোধ প্রদর্শন সাথে রাপ্তি প্রাণ প্রতিষ্ঠান কার্যক্রম পালন ভাই অভিষেক ওয়াং প্রসাদ গ্রহণ করিবি রহমা সম্পূর্ণমা এসএই সূচনা মারফত হার্দিক অনুরোধ করেন।
1: এগারো গতি দিন বুদ্ধ বাসন গ্রন্থ কাকিউর বাসন গনে বারো গতি দিন রাপ্তি প্রাণ প্রতিষ্ঠানে জিনসা পূজা মানিক অভিষেক ওয়াং হয়ে ভয় কোষ
0: উলিন তাসি অধ্যক্ষ লেমি শেরপা কোষাধ্যক্ষ নিমা শেরপা সচিব এবং সম্পূর্ণ গুম্বা পরিবার সুলু দুপুর্ণ নগরপালিকা দশ সুলু খুম্বু।

0: নাগরিক সহায়তা কক্ষ সঞ্চালন হলে সম্বন্ধে সূচনা
1: অগণিত গ্রহী মহানুভাবাত ব্যবস্থা কারণী বা প্রবাহ সেবা প্রাপ্তি সহজকরণ নাগরিক সহায়তা কক্ষ সঞ্চালন করে উক্ত কক্ষবাট নিঃশুল্ক সেবাহ প্রাপ্ত করা সক্রমে সেবা প্রাপ্তি নাগরিক সহায়তা কক্ষ বা সম্পর্ক রাখ অনুরোধ করি সেবা প্রাপ্তি কফি প্রলোভন নপরি আপনার সেবা লিখ হার্দিক অপিল করদ সেবা প্রাপ্তি কোনে গুনাসো আইমা গুনাসো শুনে অধিকার কারণী প্রমুখ সঙ্গে সম্পর্ক রাখন সক্রমে
0: কোশী প্রদেশ সরকার আন্তরিক মামলা তথা কানুন মন্ত্রণালয় বিরাটনগর।

0: ওটা দেখছিস? নমস্কার।
1: নমস্কার সন্তোষজি, কে ছ চলতি সব ঠিকঠাক?
0: কি বল ওটা দেখছিস? পল্লো টুলমা জবরদস্তি ভয় ভনে টোল বিকাশ খবর আয়ো প্রভাবিত মহিলা প্রহরী কোন জানছ ভেছেন কেটালে ঝুটা আরোপ হো ভ উসলে ছলফল করে ঘটনা টুঙ্গাই দিন পর্যন্ত নিবেদন দিয়ে তাই ন্যায়িক সমিতি সদস্য
1: বিষয় আমি কি ছলফল করি? জবরদস্তি করণ জস্তা আরোপ ছলফল করিলাপত্র করি মিলেন, তো আমার ক্ষেত্র অধিকার ভিতরেই পড়েন, ক্ষেত্র অধিকার মিচে কাম করিও ভোলি আমি নই পড়ছ হই ফেরি
0: তুল ছিমিক কুড়া কিন লম্বাউন হামলে মিলাউন হুদেন
1: অহ হুদেন এস্ত ঘটনা আমি মিলাউন থালে ভাবে অপরাধ ঝন বড় সক্ছ এস্তা কুড়া থাহা পাওন সাথ প্রহরীলা জানকারি করাউন পর্ছ তর প্রভাবিত ব্যক্তি পরিচয় ভাবে গোপ্য নই রাখন পর্ছ জবরদস্তি করণ জস্তা অপরাধ মেলমিলাপ হইন উজুরী করণ সুরক্ষিত সমাজ নির্মাণ করণ নেপাল সরকার বিজ্ঞাপন বোর্ড
2: তিন দিন দেখি দাঁত দুখের হৈরান ভয় নি উপচার গর্ন কাঠমান্ডু নই জানু পর্ছ
3: কতি পীর মানেকো কে কো কাঠমান্ডু জানু পর্ছ তেহি সল্লেরি বসন্ত বজার মা দাঁত কো সবই সেবা সুবিধা সহিত কো এভারেস্ট ডেন্টাল ক্লিনিক আইসক্যো তো বরু জানুস তেহি
2: ওড কে ডেন্টাল রে
4: এভারেস্ট ডেন্টাল ক্লিনিক সুলু দূত কুন্ডিনগর পালিকা পাঁচ বসন্ত বাজার সলিরি সুলু খুম্বু
5: আমরা সেবাহরু
4: দাঁত সফা গর্নে দাঁত তলকাউনে দাঁত মা সিমেন্ট ভর্নে দাঁত কলর কো সিমেন্ট ভর্নে নদুখাই দাঁত নিকাল্নে দুখী কো দাঁত লাই নদুখ্নে গরি জরা দেখি উপচার গরি দাঁত বচাউনে নিকন র লগাউন সকনে গরি দাঁত রাখনে গ্যারেন্টি ভয়কো ফিক্স দাঁত রাখনে গ্যারেন্টি ভয়কো পুরে সেট দাঁত লগাউনে বাঙ্গো টিঙ্গো দাঁত মিলাউনে দাঁত কো এক্সরে গর্নে সুন চাঁদি কো দাঁত রাখনে গিজা সুন্নিনে রগত আই রাখনে মুখ গনাউনে সমস্যা কো উপচার গর্নে বচ্চা কো দাঁত নিকাল্নে সাথে কিরা লাগেকো দাঁত ভর্নে বচ্চা কো উমের নপুগি দাঁত মা কিরা লাগের দুখে মা উপচার গর্নে র মুখ নখুলনি সমস্যা কো উপচার গরিনে
6: নেপাল মেডিকেল কাউন্সিল মা দর্তা ভয়কা চিকিৎসকর দ্বারা সঞ্চালিত এভারেস্ট ডেন্টাল ক্লিনিক মা ব্যবস্থিত স্ট্যান্ডার্ড স্টেরাইজেশন স্ট্যান্ডার্ড প্রোটোকল র অত্যাধুনিক টেকনোলজি প্রয়োগ গরি সম্পূর্ণ সাবধানী র বনাই দাঁত তথা মুখ সম্বন্ধী সম্পূর্ণ সেবাহরু দিইরহেকো সমেত সম্পূর্ণমা জানকারী গরাইন্ছ সময় বিহান 9 বজেদেখি বেলুকী 7 বজেসম্ম পুনশ্চ শনিবারকো দিন সাথেই অন্য সার্বজনিক বিদায়কো দিন সমেত এভারেস্ট ডেন্টাল ক্লিনিকো সেবা সুবিধা লিন সক্নুহুনেছ
7: এভারেস্ট ডেন্টাল ক্লিনিক বসন্ত বাজার সোলুখুম্বু জলময় অফসেট র উদ্যোগ বাণিজ্য সংঘ ভবনকো বিচমা প্রোপাইটর শ্রীরাম সহনী সম্পর্ক 9821129990 র 9746583487
8: এগুলো আজ মেরো জন্মদিন হো
9: याद তো ছ নি
10: সংসার কি সবে ভন্দা রামরি মের প্রিয় মায়েলু হজুরকো জন্মদিন মেলে কসরি বলুঙ্গা র ল আঁখা বন্ধ গর ত
8: এসেই জিসিনঞ্জ হজুর পনি ল আঁখা বন্ধ গরি
10: ল অব আঁখা খোলা ত
8: ওয়াও কস্তো রামরো উঠি অনি মঙ্গল সূত্র বলি ওহো মানে তো সোচে কি থিয়ে না একই পটক এত ধীরে উপায় পাওস ভে তা মেরে প্যার বুড়ো কথা বাট লিয়াউনু ভায়ো এস তো আকর্ষক ডিজাইন কা উঠি র মঙ্গলসূত্র অরু কাহাবাট হুনু র হজুর বিধান সুনচাঁদি পছন্দাট হুনু বিধান সুনচাঁদি উদ্যোগমা নয়া তথা আধুনিক ডিজাইন কা সুনচাঁদি কা আকর্ষক গর গহনাহরু পাউন কা সাথাই অর্ডার অনুসার কা গহনাহরু তপাইলে খোজে র ভনেকে সময় ভিতর বনাইছ মন্দির মা চধাউনে ভেটি প্রচলিত গহনা ঢুঙ্গি বিলাকি মাউদারি তিলহরি লগায়ত কা গর গহনা মেট কো ভাউমা বনাইছ রাশি অনুসার কো পাথর পনি পাইছ প্রোপাইটর বিধান রহ পাল সম্পর্ক নম্বর 9742848056 র 9867350620 গ্রাহক সন্তুষ্টি নেই আমার লক্ষ্য হো বিধান সুন চাঁদি উদ্যোগ সুনি ভূতকুন্ডা নগরপালিকা কুড়া নম্বর 5 সলেরি।

প্রতিযোগিতা অগ্নি সম্বন্ধে সূচনা। প্রথম নেপালী মহিলা সগরমাথা আরোহী পাশু লামু শেরপাকে বিশ্বক সর্বোচ্চ শিখর সগরমাথা সফল আরোহণ করে 33 বর্ষ পুগে অবসর এই জ্যৈষ্ঠ 22, 23 ও 24 গতে খুম্বু পাশু লামু গাঁওপালিকা বীরপুর কেনা পাঁচ রাষ্ট্রীয় বিভূতি পাশু লামু শেরপা স্মৃতি কপসল খুম্বু জেলা ব্যাপী পুরুষ তথা খুলনা মহিলা ভলিবল প্রতিযোগিতা সঞ্চালন হুনে ভূমিকা যোগ্যতা পূর্ণ সংস্থা তথা খেলাড়ি লগায়ত সম্পূর্ণ খেলপ্রেমী মহানুভাবহরুলাই এসে সূচনা মার্ফত সহভাগিতাকা লাগি হার্দিক নিমন্ত্রণা গর্দছু। প্রতিযোগিতামা প্রবাদিত হরাউনে সংস্থাকে যোগ্যতা খেলকুদ জেলা ভিতরে কোনে কোনে স্থানে তহলাই কার্যসূচ ভাই সামাজিক কার্য র খেলকুদ গতিবিধি সঞ্চালন দলে উদ্দেশ্যে কাম করিরহেকো সংস্থা হল ভবিষ্যৎ। গাঁও নগরপালিকা ও সুরকুন্দ জেলাকে কোনে সরকারি নিকায়মা দর্তা হয়েকো সংস্থা হল ভবিষ্যৎ। বার্ষিক রূপমা লেখা পরিচয় নিয়মা অনুসার নবীকরণ হয়েকো সংস্থা হল ভবিষ্যৎ। কোনে কোনে রাজনৈতিক দলসমূহ আপত্তি নরহেকো সংস্থা হল ভবিষ্যৎ। প্রতিযোগিতাকা নিয়ম গুরু প্রতিযোগিতাকা সম্পূর্ণ খেল গুরু মান্যতা প্রাপ্ত রেফি দ্বারা প্রচলিত অন্তর্রাষ্ট্রীয় নিয়ম অনুসার খেলাইনেছ। তিন দর্তা শুল্ক 5,000 লাগনেছ। এই জেঠ 21 গতে কার্যালয় সময় ভিতর তিন দর্তা গড়াইসক্নু পর্নেছ। ফোন সম্পর্ক তথা ভরপর্দো সঞ্চার মাধ্যমবাট পনি তিন দর্তা গর্ন সকিনেছ। এক টিমমা একজনা প্রশিক্ষক একজনা টিম প্রমুখ বা বড়িমা 9 জনা খেলাড়ি হুনু পর্নেছ। ভুনে সহভাগী টিমলে খানে বস্তু ব্যবস্থা আফেলে গর্ন পর্নেছ। তিন দর্তা গর্দা খেলাড়িকু নাগরিকতাকে প্রমাণ পত্রক প্রতিলিপি বসাই সরাই গড়ি আয়কো হকমা বসাই সরাই দর্তা প্রমাণ পত্রক প্রতিলিপি র নাগরিকতা নবনায়কো হকমা জন্ম দর্তা প্রমাণ পত্রক প্রতিলিপি অনিবার্য রূপমা পেশ গর্ন পর্নেছ। এটা স্থানীয় তহকো খেলাড়ি অর্ক স্থানীয় তহকো টিম বাট খেলন পাইনে ছৈন। খেলমা মিলি মতো তথা অনিয়মিতা গর্ন পাইনে ছৈন। এটি খেলাড়ি এক ভন্ডা বড়ি টিমমা নাম দর্তা গরাইয়েকো পাইয়েমা উক্ত খেলাড়ি কোনে পনি টিম বাট খেলন দিনে ছৈন। খেলকুদ সময়মা সহভাগী খেলাড়িহরুলে অনিবার্য রূপমা নম্বর অঙ্কিত খেলকুদ পোশাক জর্সি লগাউনু পর্নেছ। উৎকৃষ্ট খেলাড়ি উৎকৃষ্ট স্পাইকার উৎকৃষ্ট সেটর র উৎকৃষ্ট ডিফেন্ডরলাই ট্রফি মেডাল র প্রমাণপত্র প্রদান গরিনেছ। খেল তালিকা সার্বজনিক ভাইসঙ্গে প্রত্যেক টিমে নির্ধারিত সময় ভন্ডা 30 মিনিট অগাবে অফিসিয়াল দেশমা উপস্থিত হয়ে গ্রাউন্ড রিপোর্টিং গর্ন পর্নেছ ভনে দর্তা ভিসকেকো টিমকা সম্পূর্ণ খেলাড়িহরু উদ্ঘাটন সত্রমা নম্বর অঙ্কিত খেলকুদ পোশাক লগাএর সংস্থাকো ঝন্ডা সহিত অনিবার্য উপস্থিত হুনু পর্নেছ। খেল লিগ কম নকআউটকো আধারমা খেলাইনেছ। কোনো ফাইনাল চরণসম্মকো খেল বেস্ট অফ 3 র 30 ঘণ্টা মাথিকো খেল বেস্ট অফ 5 আধারমা খেলাইনেছ। খেলাড়িহরুকো লাগি সামান্য প্রাথমিক উপচারকো ব্যবস্থা আয়োজকলে গরিছ ভনে গম্ভীর প্রকৃতিকো চোট লাগেমা সম্বন্ধিত সহভাগী সংস্থালে উপচারকো ব্যবস্থা গর্ন পর্নেছ। খেলমা কোনো কিসিমকো বিবাদ ভয়মা নির্ণায়ক মণ্ডলকো নির্ণয় নিয়ে অন্তিম হুনেছ। অন্য নিয়মহরু আয়োজক তথা নির্ণায়ক মন্ডলের তোকে বনে জিন হুনেছ। পুরস্কার হল প্রথম বুলে জিম্মায় 1,33,000 সাথে কিন্তু মেরুদণ্ড প্রমাণপত্র বিতরণ করেছ। দ্বিতীয় বুলে জিম্মায় 75,033 সাথে কিন্তু মেরুদণ্ড প্রমাণপত্র বিতরণ করেছ। তৃতীয় বুলে জিম্মায় 50,033 সাথে কিন্তু মেরুদণ্ড প্রমাণপত্র বিতরণ করেছ। উৎকৃষ্ট খেলাড়ি প্রতি মেরুদণ্ড প্রমাণপত্র সাথে 10,033 পরি বিতরণ করেছ। উৎকৃষ্ট স্পাইকার উৎকৃষ্ট সেটর ও উৎকৃষ্ট ডিফেন্ডরলাই ট্রফি মেডাল র প্রমাণপত্রকো ব্যবস্থা র সহভাগী সবই সংস্থাহরুলাই প্রমাণপত্রকো ব্যবস্থা গরিয়েকো ছ। থপ জানকারীকা লাগি সম্পর্ক নম্বরহরু নুয়াং জিম্বা সরকার 98,62,91,98,93,34,88 আঙ্কামী শেখপা 97,69,70,55 98,20,23,52,88 আঙ্গুলিং শেখপা 98,41,32,55,50 98,18,15,42,28 র পদম বাহাদুর বস্নেত শিক্ষা যুবা তথা খেলকুদ শাখা 98,42,07,03,86 খুব পাশ গাঁওপালিকা তৈরি খর্চ।

0: নাগরিক সহায়তা কক্ষের সঞ্চালনের সম্বন্ধে শ্রী সিনহা আদালত সেবা গ্রহী মহানুভাবরে যাতায়াত ব্যবস্থা কারণীবাদ প্রবাহের সেবা প্রাপ্তিক সহজীকরণ লাগে নাগরিক সহায়তা কক্ষের সঞ্চালন করে উক্ত কক্ষবাদ নিশুক সেবাহরে প্রাপ্ত সেবা প্রাপ্তিক লাগে নাগরিক সহায়তা কক্ষবা সম্পর্ক রাখা অনুরোধ করেন। সেবা প্রাপ্তিমা কক্ষিক প্রলোভনা নেতারে আপন সেবা লীনা হার্দিক অপিল করবেন। সেবা প্রাপ্তিমা কোনো হ্রাস হয় অধিকার কারণে প্রমুখ সময় সম্পর্ক
1: গোষ্ঠী পর্বের সরকার আন্তরিক মামলা তথা কানুন মন্ত্রণালয়ে বিরাটনগর কাহা পুগিও কাহা পুগিন জনপ্রতিনিধি বিনিয়োগের বজেটকে কাম র প্রভাবকারিতা নাগরিক গুনাসো র শুনাই সমগ্র স্থানীয় তহক বিকাশ র সিদ্ধি নেছা সুন্দর গাউঁপালিকা চুলখুম্বুকো সহকার্যমা উৎপাদিত রেডিও কার্যক্রম হাম্রো নেছা সম্মেলন হরেক মহিনাকো পহিলো সোমবার র অন্তিম সোমবার সাহস সাড়ে সাত বজে দেখি আট বজে সময় শুরু এফএম 101.2 মেগাহার্জ www.ডব্লিউডব্লিউডব্লিউ শুরু এফএম কো পেজ মারফত বিশ্বভর সমস্ত ভুবনেশ্বর নেপালী সিনেমা নয়া সৈন্য ভূমা সম্বন্ধে সূচনা নেপালী সেনাকে সুখী দরবন্দী ভিতর রিক্ত রহেক সৈন্য পথকে দরখাস্ত আহ্বান গরিয়েকো হুঁদা আবশ্যক যোগ্যতা পুগেকা ইচ্ছুক নেপালী নাগরিকতালাই নয়া ভর্নাকা লাগি আহ্বান গরিয়েছ। স্থান শ্রী দুর্গাপক ফোন ওকুহুঙ্গা ব্যারিস ওকুহুঙ্গা দরখাস্ত আহ্বান নীতি এই পুস্তক 18 কোটি দেখি জিএসটির গতি সম দেবা তস্তুর ভূষা নীতি জিএস পত্র কোটি দেখি জিএসটি গতি সম হজ সরকারি লাগি সম্পর্ক নম্বর 0 35 35 5 6 সাথে ভ্রমণ সম্বন্ধে খোঁজ জানকারী লাগি এই পুস্তক 18 গতিকে দীর্ঘপথ দৈনিক নেপালী সেনাকে ওয়েবসাইট www.nepalarmy.in/ লগ ইন করে হিনা সবমিশন।

0: বাইরা
1: মা দিদি শুনতো নি ঢুকে হলিস না
0: কি ভাইয়া এটি রাতে কি রুবি আর কি
1: ঢুকিয়ে ভিতরে এলিস না মা দেওয়ার লাই রাখো যা
0: হ্যালো মায়া ওরা সদস্য ইয়া জবরদস্তি ভর একজন মহিলা আন ভাই তরি পঠাই দিন কি
2: দিদি নরৌ কানুনে কারবাই গর্ছ ভোলি প্রহরী চৌকি র মনোপরাম সফলতাসম ভেট যাওলা
3: মহিলা কিশোরী ও বাল বালিকা মাথি হিংসা ভয় না সহের নবসে সহী পয়সা নলাগ্নে নেপাল প্রহরী বাল হেল্প লাইন 10-9-8 র মহিলা আয়োগ 11-42 ফোন কর স্থানীয় জনপ্রতিনিধি তথা ন্যায়িক সমিতি সঙ্গ সম্পর্ক কর
4: ছোরীকে
3: বিয়ে আউনই লাগে তৈ ভয়
4: নানী তো ভর্খর সত্র কি লাগে
3: ও বাবু অস্ট্রেলিয়া বসনে কেটে রানীরে বসছ ছোরী পানি খুশি নেই ছে ত্রিপুরে হামীলে তো বিয়ে গরিদিনে নিয়ে তো গরম
4: হেট কাকি হাজার এসে লোভমা পড়ে হল ভে মানে লাগে থাকে না ছোড়ি রামস পড়ায় দেশ বিদেশ আপনি ঘুমিয়েছেন বিদেশ জানে বিয়ে গর্ষ হেস কাকি 20 বছর পুগে বিয়ে করতে করাই দুবাইলা 30,000 জরিমানা বা 3 মহিনা কয়েক সজা হচ্ছে উমের পুগে করে বিয়ে সুত বদর পনি হচ্ছে
3: ও সরকার বিজ্ঞাপন
5: यदि कोई महिला को इच्छा विपरीत जबरदस्ती प्रलोभन देखाई प्रेम संबंध बनाई पद प्रतिष्ठा या पैसा को मोह में पारे या झुक्याएर राखिने यौन संबंध जबरदस्ती करनी हो कसैले 18 वर्ष भन्दा कम उमेर को बालिकालाई निज को मंजूरी में लिएर यौन संबंध राखे भने यो जबरदस्ती करनी नै हुन्छ यस्तो कार्य दण्डनीय छ खबरदारी गरौं कुनै कसैलाई यस्तो परेमा उजुरी गरौं र कानूनी कारवाही गरौं
6: नेपाल सरकार विज्ञापन बोर्ड